আসসালামু আলাইকুম। ফিল্ম তাকা সিরিজ তাকা আদি মণিপুর ফিল্মগে দায়রা ইশাগড় ওয়াডানামা এমহা বেফুলনা ওয়ারা মুফাবের বাগুত কলকং ইদে মি হফতাগে বিস ফিল্মে দুনিয়া প্রোগ্রামাক মি বদল কলি আলগন আজিজা ফারুক আলগন মাসাকে কোরানা ফিল্মি দুনিয়াগে তিয়বে ফুলম বেনুম ওয়াকালা ফিল্মি দায়রাগে গিনা মাউলুমাত তাকে তাফাত জোনরা তাওগে তাফাত তারিংগে ফিল্ম তাকা সিরিজ তাওগে মাউলুমাত তিয়বে ফুলনা হামে গেনিস্তেবেতো মি হফতাগ প্রোগ্রাম ফাশানি ওয়ারং হিগ্যাম রীতি লাবয়কো গেনবাইগে হিদ্দকুন জাগা হোদা ফাওয়া মি রীতি লাবয়গে হারকায় তেরওয়ানি ফিল্মি দায়রাগে কুরিগে মশহুর তারিং কামাওয়া নিউমা মোহাম্মদ আদি মুসা জাকারিয়া

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরিয়ং ফাফাই কীর যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লাআনাল্লাহ রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্ত তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানাগাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি ওমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি ওমা আদাওয়াতেরি ওমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়াকু আনেব্বেয়াকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা গে সাতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমমে ফাফে রিগতুগা মিসাকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্নাং নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কুনুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহেম মিহেগে হাক্কু নিগুলাগতু মক্কামা ওয়াতিয়ে রিশওয়াতু দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াতু দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লাআনেন হুটে লাআনেন লেবমকি ম্যাং আল্লাহুগে রহমাতুন দুরু করেবুমে বড়তি ফাফতাক মেনুই ম্যাং আল্লাহু লাআনেন নুলবতে

বাবা লিবি বরখাতির ফতকে এই এউরেন এ ফতুগে আয়ত্যুগে মা নথকা মেদু বিষ্ণা ফিকুর কুরমাসে আদি বুদ্ধিগে আহলেরিং এই নসে হাল্লিবগত মাসে।